0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরক নেবে হুসি বেলুন সালে সফরে শোনাবা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতু কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নি হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউন্ডে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নি মক মডার্নিজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আতু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসিয়া এম এল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এম এল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডানে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন্ড ইয়া ইম প্রিমিয়ার হাউ ফুইন মরিস মাই আগোর হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি দ প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দে বা ডিসএমবলমেন্টু বা জোবেন টু ডি দ ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্ম ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্টু নে মনোটং কা পারাডু তাম্বাডে ডাল ওয়াইন এমলা কোন

0: ট্রান্সফরমার ট্রান্সফর্মার ওনা নাসাও নে তাম্বা এম হতো তু নে নিনি হানোই নে বা নাসাও নপো বুইডা নেমাক ইম্পর্টান্তে যেনে মক জবেন তুরিসির হারি অর্গানাইজেশন বার বারাক মাই অর্গানাইজেশন ভলন্টারি নন লুক্রেটিভস নে জবেন তুরি বারা খালো তাম্বা নেমাক খুশ হানি সুজিস্তাও নেমাক খুশ সেক্রেটারি জবেন তুরি নো রেসপোর্টু আ তু হাতে কে বা প্রবলেম সিরানে ই ডেপোজ ইডা সে লোক মাকা হুসু বা পার্টে সিরানে বে মাক রেলেভান্ট রেসপন্সাবল বা কমিউনিকেশন ইনফরমেশন আতো হারেমস বা মেডিয়া সিরা বা মেডিয়া রাডিও রাডিও সিরা নেবে মা কিয়া ইহা দিলি লারান নে পেলো মেনুস ইতা বছর তাও আতেনশন ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল রুমা বা সিরা ইনভেস্টমেন্ট মাটেরিয়াল রুমা বা সিরা পর সিরা ওডিয়ালো সার্ভিসু ওডিয়ালো সার্ভিসু নে লাউস ডিয়াক ইন্ডিভিডু বা রাডিও বা ইন্ডিভিডু বা মেডিয়া নেবে মা সিয়ার সার্ভিসু মা ইবে ইন্ডিভিডু নে আতো রেপ্রেজেন্টামো সাইলিয়াম বা পোবুইডা নে সাই আইলিয়াম বা পোবুইডা নে তাম্বা মেডিয়া নে মেডিয়া নে নে নে নে সাই মাতান তিলম বা পোবু নে তাম্বা নে মাক হুসু মিনিস্ট্রি রেলেভান্তে বা কোনা বা রেসপন্সাবল বা মেডিয়া নে কমিউনিকেশন ইনফরমেশন আতো হাতে কে বা প্রবলেম সিরানে তাম্বা এটা আরে রাগুনে মেডিয়া সিরে সোর্স মেস মেসাক মাক বাহে সিরানে ক্রিয়া কমিউনিকেশনস ফাতিম বা বছিরানে মাইস পার্টি রেলেভান্তে লা কনসেগে হারে হেতা তাম্বা নে মাক মেডিয়া নে এমা তো এক্সপ্রেসা এমা তো মানিফেস্টা এমা নি হানোই নে তিঙ্গি লিউসি মেডিয়া Agora, se media idea ma que esforzo ni ani hare condizioni sin difficili, ne esattamente che processo ni mus tengi monoton. Obrigado.
1: Che pergunta tur mai belon sele se fo ba itene belon ela? Ita bot bele hato, ita bot ni sugesta un balon ba secretario juventude, katak politika saida o politika winsa mak ne bele, hodi halo hapara desemprego iha itanya na saon.
2: Secretario juventude, claro que ni esforzo. Ni esforzo hori hare kono ba problema sirene. Sirene. So que problema ne memak darong ita kistiona liliu hanesan kampu de trabalho. Idane la los de secretario de juventude ninia esforço. Mai be parte relevante liliu organ estaduais. Tambai ta kolio kono ba assunto estaduais para at sira existe para tu garante bem-estar do povo e liliu ba juventude. Hanune, hau hatu hanu mensaje no da juventude katak ba liliu ba iha secretário de juventude atu na fatin esforço hori hari ou hamusu hanui ida atu desenvolve juventude sira lihusi tanto si formação ba hirak nebe makla iha kapasidade atu acesso ba educação formal nomos kriya hanui ida ga politika ida nebe maka dia atu desenvolve juventude hirak nebe maka consegue finaliza sirnia vida akademiku ba sainudar e malisensiado no licenciada lihusi kriya kampu de trabalho hanesa no hinta kistiona liu de ramona kata sira tem que kriya kampu de trabalho ba juventude ida juventude sira tama necessidade husi desemprego maka kampu de trabalho laia tanda lancelo se woin hira ita continua para tu harede sem solução ida nebe maka adequado maka desemprego ne continua lá no juventude continua prática acto hanesan perguntas anterior nebe maka kita hatte ten kata ita questiona kata juventude continua prática eru sir hanesan conflito refere então anudar secretaria do juventude significa kata atu kolia kono ba assunto juventude. Se ita kolia kono ba assunto juventude, significa kata kita tu buka hati ni kono ba assunto ka necessidade importante, necessidade básica, ou necessidade na nebe maka juventude sida precisa para tu bele hetan, ne maka lihusi itani sekretariado. Kata atu kria politika emprego ba ema hirak nebe mak desemprego honune ha menos numero desemprego iha na saun Timor Leste. Obrigado.
1: Ok, diak maloko vintes. Antes ita ba continua tang itania programa. Husi belun sele se ofrece tang musika ida turmai. Enjoy the music.